শ্রোতাও, আপ শুন রহে থে আকাশবাণীকে গুয়াহাটি কেন্দ্র সে পোয়ার আঞ্চলিক বাতরি FM 92 মেগাহার্টজ পর আকাশবাণী কা হাফলং কেন্দ্র হে। 9:15 হো চুকে শ্রোতাও, যানি সময় হো গিয়া হে স্থানীয় ভাষাও কে কার্যক্রম কো আরম্ভ করনে কা। অভি আপ শুন পায়েঙ্গে সবসে পেহলে খেলমা কার্যক্রম মে খেলমা ভক্তি গীত ওর ইসকে গায়ক কলাকার হে লাল লালরিনা মামি পাইতে অর উনকে সাথী।

দুনি হাজাই গাছি হাও আই খাওদা মাগাম খাদা দাও রং রং জুড়াও নাই দাও আই খানা বাদে খানা রে খানা বানিং খামাও নিং খানা বানিং।